0: বুঝো
1: এ ভীমেশ্বর কো মেলা
0: বেড বাজে কো বেলা
1: লাই দেও মায়া এ সাইলি জন্মান পার দাইনা ভীমেশ্বর কো মেলা
0: বেড বাজে কো বেলা
1: লাই দেও মায়া এ

পাত। অনৌহলো সময় বাজো খান্ছ কমাই হিউদ বর্ষা ভরি জোচ্ছ এসে গরিব।

0: มาตั้งความมั่นใจไปเลยคุณแม่ละคุณอะไรหมดแล้วทำไปเรียกสุขุชิพยังชดจ้าไปตีคอมพิวเตอร์กินดานดูเกตต่อไปจะตายเอาดูสิเฮ้ยแม่ยังมาในคนในคุณทำไปนั่งคนน้ำหมดแล้วทำไมวะคอมพิวเตอร์บิคลีกอร์เนย์สิกาวเนย์อันนี้มาร์มัดกอร์เนย์เนปาลเคย์นัมเบอร์วันฮารูและซาตูเอดูเคชั่นเซ็นเตอร์โอนี่เอาเอาชิพยังมาตั้งคอมพิวเตอร์ป่าวนุก้าสัตย์คอมพิวเตอร์สิกาวเนย์รู้เกี่ยกับตัวบิคลีฮาเลมากอร์มาบิคลีกस्तामा बिग्रियो त्यही आएर पो बनाउने सुविधा पनि छ झुसे इंग्लिश ल्याङ्ग्वेज कक्षाको पनि व्यवस्था छ है कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मेसिन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सिसी क्यामेरा र भरपर्दो इन्टरनेट पनि पो जोडिन्छ त हौ आमा मलाई आङे डाके हौ तालनो बेतालमा हिँडेर फेरि दुःख पाइएला नि झुसे हौ यो फोन नम्बर 021-545-787 98-4-35-541 अब भयो अब गुड भेरी गुड भेरी गुड
1: Star visitor, entertaining the nation.